নমস্কার, সুপ্রভাত প্রিয় শ্রোতা, এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। আজি বুধবার।

প্রিয় শ্রোতা, যুববাণীর অনুষ্ঠানসূচী আরম্ভ করার আগতে আহকসুন জানি কি অনুষ্ঠানের সজোয়া হয়েছে আমার আজির যুববাণী। 5:15 শুনবলে পাব গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন, নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান, শিক্ষণ প্রশিক্ষণ সংস্থানের সময় 5:55, 4:10 নিবেদন করা হব মৌলিক রাভার কণ্ঠত খেয়াল।